0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 4 মে 2026। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS টুতে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামারেইগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরো স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমে শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কী কী রয়েছে। ইহুদি বিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে রয়্যাল কমিশনের রিপোর্টে কি বলা হয়েছে, শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন। পেট্রোল খরচ কিভাবে কমানো যায়, আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে, শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন মেলিসা কম্পাননি আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম। সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে গত 26 এপ্রিল রবিবার অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার 31তম বৈশাখী মেলা, শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তিনি ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি এবং গ্যাস সরবরাহের নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফরেন মিনিস্টার পেনি ইয়ং 9 নেটওয়ার্কের টুডে শোকে জানিয়েছেন, অকাস এখনও অগ্রাধিকার হিসেবে থাকলেও অস্ট্রেলিয়া জাপানের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে।
2: We have a clear AUKUS plan, that is our focus. Having said that, we obviously will continue to work very closely with Japan, and you might recall that we have engaged with them increasingly. You might recall the Megami frigates, which the Deputy Prime Minister announced. So obviously we have a very close relationship across a whole range of domains.
1: ট্রেজারার জিম চ্যালমার্স বলেছেন, আগামী সপ্তাহের ফেডারাল বাজেট হবে তার সবচেয়ে সংযত বাজেট। এখানে সাশ্রয় ব্যয় ও কর পরিবর্তনের তুলনায় বেশি হবে। সরকার বলছে ন্যাশনাল ডিসএবিলিটি ইন্স্যুরেন্স স্কিম বা NDISA পরিবর্তনের মাধ্যমেই বড় ধরনের সাশ্রয় আসবে, যেখানে $35 বিলিয়ন বেশি সাশ্রয়ের পূর্বাভাস রয়েছে। এর মাধ্যমে এই স্কিমের ব্যয় বৃদ্ধির গতি কমানোর চেষ্টা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আরও খবর, সরকার ঘোষণা দিয়েছে বাণিজ্যিক সম্প্রচার কর স্থগিতাদেশ আরও 2 বছরের জন্য বাড়ানো হচ্ছে। কমিউনিকেশনস মিনিস্টার অনিকা ওয়েলস বলেছেন, ফ্রি টু এয়ার টেলিভিশন নেটওয়ার্কগুলো বর্তমানে আগে কখনো না দেখা কঠিন আর্থিক চাপে রয়েছে, এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলবোর্নে একের পর এক অগ্নিবোমা ও ভাঙচুর হামলার সর্বশেষ লক্ষ্য হয়েছে একটি জনপ্রিয় নাইট ক্লাব। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, প্রাণ এলাকার চ্যাপেল স্ট্রিটে অবস্থিত ইলেকট্রিক বারে আজ ভোরে একটি সাদা মার্সিডিস গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে হামলাকারীরা ভেতরে জ্বালানি ভরা জেরিক্যান রেখে গেছে। এবার আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের তেল রপ্তানি ও জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের অবরোধ তেহরানের ওপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায়। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদের অর্থনীতি চাপে পড়ছে। বেসেন্টের মতে, এই চাপ ইরানের সামরিক খাতে অর্থ যোগানের সক্ষমতাকেও দুর্বল করে দিচ্ছে। খেলার খবর ফুটবল। ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে চেলসি এফসি উইমেনের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্যাম কের। এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড তার 64তম গোলটি করেন, যা চেলসিকে লেস্টার সিটি উইমেনের বিপক্ষে 3-1 ব্যবধানে জিততে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। এসবিএস বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। কমিশন গঠনের মাত্র 2 মাসের মধ্যেই ইহুদি বিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে রয়্যাল কমিশন অন অ্যান্টিসেমিটিজম অ্যান্ড সোশ্যাল কোহেশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান কমিশনার ভার্জিনিয়া বেল বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত হয়নি যার জন্য জরুরি বা তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। তবে প্রতিবেদনটিতে 14টি প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশে একই ধরনের জাতীয়ভাবে সমন্বিত বন্দুক আইন বাস্তবায়নের প্রস্তাব। এ নিয়ে একটি প্রতিবেদন। গত 14ই ডিসেম্বর 2025 বন্ডাই বিচের কাছে হানুকা অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় 15 জন নিহত হন। সেই দিনটির কথা পরিষ্কার মনে আছে জেনি রয়টারের।
3: My whole family went there every year for decades. And unfortunately, my uncle did not come home. And my cousin was in a hospital for over 4 weeks. So, realistically, my whole life and my family's life has changed from before to after.
1: জেনি রয়টার এই হামলার পর অন্যদের সঙ্গে মিলে রয়্যাল কমিশন অন অ্যান্টিসেমিটিজম অ্যান্ড সোশ্যাল কোহেশন বাস্তবায়নের জন্য প্রচারণায় অংশ নেন। এই কমিশন গত জানুয়ারিতে গঠন করা হয়েছিল। এখন কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে, যার লক্ষ্য ছিল এমন কোনো জরুরি বিষয় চিহ্নিত করা যা ওই হামলা প্রতিরোধ বা হামলার প্রতিক্রিয়ায় বাধা হয়ে থাকতে পারে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, তিনি এই প্রাথমিক ফলাফলকে স্বাগত জানান।
4: Well, the recommendations show very clearly that in terms of the government's legal regulatory frameworks did not hinder the agencies that we are responsible for in either preventing or responding to the Bondi attack. And that there are no urgent changes that are required to keep Australians safe.
1: এই প্রতিবেদনটিতে মোট 14টি সুপারিশ রয়েছে, যার মধ্যে 5টি গোপন রাখা হয়েছে এবং প্রকাশ করা হয়নি। স্বাধীন জননীতি গবেষক এবং রয়্যাল কমিশন বিষয়ক বিশেষজ্ঞ স্কট প্রাসার SBS নিউজকে বলেছেন, এই কারণে এখন পর্যন্ত কি সুপারিশ করা হয়েছে এবং কি গ্রহণ করা হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা কঠিন। তিনি আরও আশা প্রকাশ করেছেন, যখন প্রকাশ্য শুনানি শুরু হবে তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসবে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।
5: These things have eventually got to come out. We've had royal commissions into security issues before, and yes, there's got to be some confidentiality, but we also want to know what's going on. The whole purpose of a royal commission is to get at the truth. That's what we want to know.
1: ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফেডারাল সরকারের সঙ্গে সম্পর্কিত সব সুপারিশ গ্রহণ করা হবে। এই একই প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন হোম অ্যাফেয়ার্স মিনিস্টার টনি বার্ক।
6: I'm pleased in terms of the findings of the Royal Commission in terms of our general national security settings. It is also the case that they've made a number of recommendations where they believe that we can further enhance the safety of Australians. And I'm pleased to be in a situation where the government today has resolved through the National Security Committee to implement all of them.
1: Prime Minister Anthony Albanese, aro somonnito jatiyo agnastro niti ebong ekti national gun buyback scheme chalur pokkhe somorthon janiyechen.
6: There are two of the recommendations make it clear
4: that we should progress with nationally consistent gun reform. I certainly hope that that occurs and would continue to engage constructively with state and territory governments to say that this is reform, which is necessary.
1: এই প্রতিবেদনের অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে ফেডারাল সরকার যেন একজন পূর্ণকালীন কমনওয়েলথ কাউন্টার টেরোরিজম কোঅর্ডিনেটর নিয়োগের বিষয়টি বিবেচনা করে। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে থাকা জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিমগুলোর কার্যক্রম পর্যালোচনা করার সুপারিশও করা হয়েছে এবং এ বিষয়ে একটি রিপোর্ট পুলিশ কমিশনারদের ও নিরাপত্তা সংস্থার প্রধানের কাছে জমা দিতে বলা হয়েছে। এদিকে বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর বলেছেন তিনি এখনও প্রতিবেদনটি বিস্তারিতভাবে দেখেননি, তবে অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর

0: SBS South Asian.
1: Your news from here.
0: And hits from home.
2: I'm here on the job site with Dale, who's a framing contractor.
3: Hey, good morning.
2: Dale traded up to Geico Commercial Auto Insurance for all his business vehicles. We're here where he needs us most.
3: Yep, they sure are.
2: We make it easy for him to save on all his insurance needs, all in one place, with coverage that fits his business and bottom line. Oh, I shouldn't have looked down.
3: It's all right.
2: We're so far up here.
3: Look at me. Take a deep breath.
2: No, I'm good. So good.
4: Get a commercial auto insurance quote today at geico.com and see how much you could save. It feels good to Geico.
5: Issues. They didn't use the national coordination mechanism, and they should have done so. But I'm going to look more closely at the report over the next little while. I am deeply concerned about the initial parts of it that I've seen, but I'll have a better look at it over the next little while.
6: প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে নিউ সাউথ ওয়েলস পুলিশ যেন উচ্চ ঝুঁকিপূর্ণ ইহুদি উৎসব ও অনুষ্ঠানে নিরাপত্তা আরও বাড়ায়। এতে আরও বলা হয়েছে, আগেই ইহুদি বিদ্বেষমূলক ঘটনার ঝুঁকি বাড়ছে এমন উচ্চ ঝুঁকির সতর্কতা থাকা সত্ত্বেও হামলার দিন পুলিশের নিরাপত্তা কভারেজ ছিল সীমিত। নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মেল লেনিয়ন বলেছেন, গোয়েন্দা তথ্য আদান প্রদানে কোনো ব্যর্থতা ছিল কি না এটি বলা এখনই সময়ের আগেই হবে, তবে পুলিশের ওপর প্রযোজ্য সব সুপারিশ বাস্তবায়ন করা হবে। এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স জানিয়েছেন, প্রয়োজনীয় যে কোনো সংস্কার আনার জন্য তার সরকার প্রস্তুত।
7: To bring about the kind of change to the law and the culture in our community to stop hate from spilling into violence in Australia's largest city.
6: এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জুরির সহ সিইও অ্যালেক্স রিফচিন বলেছেন, অন্তর্বর্তী প্রতিবেদনের ফলাফলকে তিনি সঠিক পথে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে তিনি আরও বলেন, এখনও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে।
8: There are recommendations there which go towards better collaboration between organizations and agencies, information sharing, preparedness for such an attack, which is really important. But I think the burning questions which the Jewish community has after Bondi about how these individuals were radicalized, how many more share their ideology and perhaps their intent, how they were able to train in plain sight, travel to terrorist hotspots, carry out reconnaissance, all of these things. And they weren't picked up, they were able to acquire weapons. These are things that the community desperately wants to know.
6: তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এই বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে, যা ওই হামলার প্রথম বার্ষিকীর আগেই জমা দেওয়া হবে। ইহুদি বিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে রয়্যাল কমিশনের প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদনটি নিয়ে প্রতিবেদনটি শুনলেন। এসবিএস নিউজের জন্য ইংরেজিতে মূল প্রতিবেদনটি তৈরি করেছেন অ্যাঞ্জেলিকা ওয়েট, আর বাংলায় ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শিকদার তাহের আহমদ। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। এসএমএস করুন 04397997679 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 04397997679 নম্বরে। আমাদেরকে লাইক দিন এসবিএস বাংলার ফেসবুক পেজে। এবার একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। সঙ্গেই থাকুন।
9: Landu listens to waiting room music at the dentist.
10: It's like nitrous oxide for the ears.
9: Boatu is on a boat covered by Geico, and with Geico's 24/7 claim support from boat insurance specialists, he can spend more time listening to whatever floats his boat.
10: Like reggae?
9: Sure.
10: Or a sea shanty?
9: If that's your thing.
10: Or pirate metal.
9: This boat trip is going to be interesting.
10: Don't you love it? Oh, it's so good!
9: It feels good to be Boatu. It feels good to Geico.
11: SBS Audio.
12: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
13: ল্যাওজিয়াওদালিয়া,准备好了吗?
14: SBS Chill.
15: SBS Pop Asia. Non-stop Asian pop.
16: Can you describe that feeling for people who haven't experienced it?
17: SBS Hindi উপলব্ধ করাতা হে.
18: Far from the partisan politics of...
12: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
19: sbs.com.au/audio.
6: SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ।

0: আজ সোমবার 4 মে 2026। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
1: ঢাকা সিলেট রুটে ডবল লাইন রেলপথ নির্মাণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। সিলেট সিটি কর্পোরেশনে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডবল লাইন চালু হলে যাত্রীদের যাতায়াতের খরচ কমবে এবং ব্যবসায়ীরাও কম ব্যয়ে পণ্য পরিবহন করতে পারবেন। তিনি আরো উল্লেখ করেছেন, সড়কপথ সম্প্রসারণের তুলনায় রেলপথ বেশি কার্যকর, রাস্তা বাড়ালে যানবাহনও বাড়ে, ফলে যানজট কমে না। এছাড়াও সড়ক সম্প্রসারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়।
2: সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-5.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকলা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব, যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয় বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল।
1: এদিকে বিবিসি বাংলা ও বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশ দিয়েছেন অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে কৃত্রিম বা আর্টিফিশিয়াল কারণ ছিল, এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরো দাবি করেছেন, আবার আমাদের লোকজনও ঠিক মতো কাজ করতে পারেনি, পারলে এই লাইনও থাকতো না, এখন তো লাইন নেই, দাবি করেছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
3: যে বিদ্যুতের আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিয়েছে, সংকট আমি বলিনি, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল, তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। সেক্রেটারি সাহেব একরকম অর্ডার দিয়েছে, কাজ করে অন্যরকম, উল্টা কাজ করে।
1: অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টেই জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান জানিয়েছেন, এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ হবে এবং প্রায় 2 কোটি মানুষ এর সুফল পাবেন। দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, বর্তমানে 170,000 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। তার কথায় চলতি সপ্তাহেই আরো 180,000 মেট্রিক টন ডিজেল আসবে। তার দাবি, বিভিন্ন পাম্পে এখন আর দীর্ঘ সারিও নেই, ফলে শীঘ্রই সংকটের বিষয়টি দূর হবে।
4: 2-4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 মান্থস, লেটস সে মিডল অফ অগস্ট অর 3rd week of August আমরা আলা চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমি আশা করছি। এন্ড ডিসেম্বর অর 1st week of January 2027 আমার 1000+ মেগাওয়াট আলা চাইতো ন্যাশনাল গ্রিড দিব ইনশাল্লাহ।
1: এবার অন্য খবর, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রবিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের নিচের তলার শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন 36 জন, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তাদের জোট থেকে মনোনীত হয়েছেন 13 জন এবং স্বতন্ত্র থেকে 1 জন মনোনীত হয়েছেন। ওদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, দেশে আজ সততা, সাহস এবং নৈতিকতার মানুষ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের ভেতরে যত ঢুকছেন ততই আতঙ্কিত হচ্ছেন, কিভাবে এই কাঠামো ঠিক করা যাবে এই ভেবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেছেন, গত 15-16 বছর সমাজ ব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আজকাল তদবির ছাড়া কোনো কাজ হয় না, এমন সংস্কৃতি তৈরি হয়েছে যা আগে এভাবে ছিল না।
5: মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ এখানে সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন সবাই, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন।
1: আর রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য পুলিশি সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি কোনো প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের মধ্যে কারোর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবার ভারতের খবর। প্রতিকূলতা এবং চাপ থাকা সত্ত্বেও দেশের নাগরিকদের কথা ভেবে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই বলেছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য এবং গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকট পরিস্থিতি সত্ত্বেও দেশে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে, এমনটাই দাবি করছে পেট্রোলিয়াম মন্ত্রক। যদিও কদিন আগে বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, বেড়েছে অটোতে ব্যবহৃত সিএনজির দাম। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলছেন, এটা এমন একটা আন্তর্জাতিক সমস্যা এবং ভারতের এলপিজি নির্ভরতার 50% বেশি আমদানি নির্ভর।
6: That is an international problem and more than 50% of our LPG dependency is there on import. And because of that only at present we are with all difficulties. Modi government has maintained the price of the petrol, diesel and domestic LPG as it is. And even LNG, that is the natural piped natural gas. But this is a very inevitable thing.
1: এদিকে বেশ কদিন আগেই বিরোধী দল নেতা রাহুল গান্ধী ভবিষ্যৎবাণী করেছিলেন, 5 রাজ্যের বিধানসভার ভোটের পরই কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে, হুহু করে বাড়তে পারে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। 5 রাজ্যের ভোট গ্রহণের পরই এক ধাক্কায় প্রায় 1,000 টাকা বাড়ানো হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর ফলে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার ধারের হোটেল, রেস্তোরাঁ বা বড় রেস্টুরেন্টেরও খাবারের দাম এক লাফে অনেকটাই বেড়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরই ফের সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেখেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তার দাবি, গ্যাসের বর্ধিত দাম নির্বাচনে খরচ যোগানোর জন্য। রাহুল গান্ধীর দাবি, এটা প্রথম কিস্তি, এরপর আবারও জ্বালানির ওপর কোপ পড়বে। অন্যদিকে দুর্যোগ হোক বা বিপর্যয়, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক করতে এবার ভারতে চালু হয়েছে ডিজাস্টার ইনফরমেশন সিস্টেম বা বিপর্যয় সতর্কতা ব্যবস্থা। এর মাধ্যমে সরাসরি নাগরিকদের ফোনে সতর্ক বার্তা পৌঁছে যাবে। পরীক্ষামূলকভাবেই প্রথম সতর্ক বার্তাটি পাঠানো হয়েছে লক্ষ লক্ষ নাগরিকের ফোনে। বিপর্যয় পরিস্থিতিতে নাগরিকদের কাছে যাতে আগাম বার্তা পৌঁছে যায় তার জন্য বিশ্বের 108টি দেশে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তবে সরাসরি মোবাইল ফোনে বার্তা পৌঁছে দেওয়ার প্রযুক্তি হাতে রয়েছে মাত্র 45টি দেশের। দেশীয় প্রযুক্তিতে ভর করে ভারতও সেই দলে এবার নাম লেখালো। দুদিন আগে অনেকেরই মোবাইল ফোন কেঁপে ওঠে হঠাৎই, সাইরেনের মতো তীক্ষ্ণ শব্দে বেজে ওঠে ফোন। আর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম সহ ভারতের 5 রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ সোমবার। ভারতীয় সময় সকাল 8টা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ গত মাসে হয়ে যাওয়া ভোটের গণনা পর্ব। তার আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে যেখানে তৃণমূলকে হারানো হয়েছে। এরাজ্যে তৃণমূল কংগ্রেস 226টির বেশি আসন জিতবে বলে তিনি নিশ্চিত জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
7: যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। আমরা 230 পেয়ে যেতে পারি, 226 ক্রস করব 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে।
1: এদিকে রাজ্যের 294টি বিধানসভার আসনে দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হওয়ার পরই বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতে ইঙ্গিত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। সেই সমীক্ষা নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, গত কয়েক বছরে এই বুথ ফেরত সমীক্ষার বেশিরভাগটাই মেলেনি। আর তার পাল্টা দিয়েছে বিজেপি দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি বলতে পারেন, কিন্তু বাস্তব হলো এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য বলছেন,
8: 321 ও পৌঁছে যেতে পারে, কোনো অস্বাভাবিক কিছু, কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই যেটা মানুষ করে দিয়েছেন। এলা শেষ, পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে। এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়।
1: আর ভোট গণনা চলছে, ভোটের চূড়ান্ত ফল জানা যাবে ভারতীয় সময় আজ সোমবার বিকালের মধ্যেই। সেই সঙ্গে স্পষ্ট হয়ে যাবে পরিবর্তন না প্রত্যাবর্তন, কিসের পক্ষে মত দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষজন। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন, পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
9: Your news from here and hits from home.
10: SBS South Asian.
0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439-799-767 নম্বরে। আবারও বলছি, সেভ করে নিতে পারেন 0439-799-767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবার একটি গান, শিল্পী জাফর রহমান।

0: জাফর রহমানের কণ্ঠে গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছে। সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত 26 এপ্রিল রবিবার অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার 31তম বৈশাখী মেলা। বিরতির পর শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন।
1: Want instant MVP status? Join the new Dick's Scorecard Plus program. For $99, Scorecard Plus members enjoy 1 year packed with perks, like $80 in annual bonus rewards, free shipping with no minimum purchase, triple points on 2 purchases, and more. That's over $160 in benefits. Join Dick's Scorecard Plus today and score more than ever. Tap the banner to learn more. Exclusions and terms apply. Visit dicks.com/scorecardplus for details.
2: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organization a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
0: অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। SBS বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 4 মে 2026 সাল। সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত 26 এপ্রিল রবিবার অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার 31তম এই বৈশাখী মেলায় ছিল ব্যাপক জনসমাগম। এ নিয়ে একটি প্রতিবেদন। বৈশাখী মেলাগুলোতে যেরকমটি হয়ে থাকে, যেমন দেশি খাবারের স্টল, রকমারি পণ্যের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসব কিছু নিয়েই এবারের মেলা উদযাপিত হয়। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার 31তম বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। রবিবারের এই মেলায় একটু আগেভাগেই সেখানে যাই পার্কিংয়ের কথা চিন্তা করে। শুরুতে জনসমাগম বেশি ছিল না, সেই সুযোগে কথা হয় এই মেলার অন্যতম আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামিমুল হকের সঙ্গে। শামিম ভাই, SBS বাংলায় আপনাকে স্বাগত।
3: ধন্যবাদ।
0: কেমন হচ্ছে এবারের আয়োজন?
3: আয়োজন আমাদের তরফ থেকে সব কিছু ডান, যেভাবে প্ল্যান করা সব কিছুই আমাদের ঠিক আছে। হোপফুলি দ্য রেস্ট অফ দ্য ডে উইল বি ওকে।
0: কীরকম লোক আপনি আশা করছেন?
3: নাম্বার তো বলতে পারবো না, কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ সারা খুব ভালো, অনলাইনে টিকিট যাচ্ছে খুব ভালো, তারপরে লং উইকেন্ড, দেন ওয়েদার খুব ভালো, সেট আপ, শিল্পী, সব কিছু মিলে এভরিথিং ইজ ইন ট্র্যাক। তো আশা করছি যে ভালো হবে, বেসিক্যালি গত বছর থেকে ভালো হবে, কারণ গত বছর এটা আমাদের পিছিয়ে 1 জুনে ছিল, হুইচ ইজ অফিসিয়াল উইন্টার, আর এবার একেবারে এপ্রিলেই হচ্ছে, ওয়েদারও ফ্যান্টাস্টিক। সো আশা করছি খুবই ভালো হবে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3: হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, SBS-কে ধন্যবাদ। SBS-এর তো স্টল আছে এবং তারাও আপনাদেরও কর্মকাণ্ড আছে, এবং SBS-কে থ্যাঙ্কস শুধু এখনকার জন্যে না, বহু বছর ধরে SBS স্টুডিও আমাদের সাথে আছে, তো এই জন্যে তাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
0: সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত বলেন,
4: আমরা তো সবেমাত্র আসলাম এখন, আমার ধারণা যে বঙ্গবন্ধু কাউন্সিলের মেলাটি সবসময়ই জমজমাট হয়, এটার একটা বহুমাত্রিক ডাইমেনশন আছে। সেটার কারণ হচ্ছে, ধরেন দীর্ঘ সময় ধরে তারা মেলা করছে, বারুডের একটা ছোট্ট স্কুল থেকে অলিম্পিক পার্ক হয়ে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে এসছে। এটার ব্যাপ্তিটা আমার মনে হয় আন্তর্জাতিকভাবে যেহেতু পরিচয় আছে, শেষ পর্যন্ত মেলাটা জমে উঠবে, এটা আমার ধারণা।
0: দাদাগিরি নামের একটি খাবারের স্টল দিয়েছেন গৌতম পাল। আপনাদের এই যে দাদাগিরি স্টল, এটা কি শুধু এই মেলার জন্যই নাকি এটার আসলে দাদাগিরি নাম?
5: না, এই মেলার জন্য না, এই সূচনা, কারণ আমি 33 বছর সবাই আমাকে দাদা জানে, সবাই দাদা, বাবা দাদা ডাকে, ছেলের দাদা ডাকে, নাতির দাদা ডাকে, সেই জন্য সবাই বলছে দাদা স্টলের নাম দেন দাদাগিরি।
0: মেলা কেমন লাগছে?
5: মেলা ভালো, আমি এই মেলার সাথে 31 বছর জড়িত।
0: একটি তৈরি পোশাকের স্টল দিয়েছেন মিসেস নাজমুন নাহার, তিনি নিয়মিত স্টল দিয়ে থাকেন, বলেন তিনি।
6: আমরা আশা করতেছি লোকজন আসবে, এই তো শুরু হলো মাত্র। আমার স্টলের নাম বাংলার বুটিক।
0: এবারে প্রথম নাকি সবসময় আসেন?
6: না, আমি সবসময় আসি।
0: বাংলাদেশের মেলা আর অস্ট্রেলিয়ার যে মেলা, মিলও মিল কিরকম?
6: আসলে অনেস্টলি বাংলাদেশের মেলায় তেমন একটা যাওয়া হয় নাই, ছোট থাকতে গেছি যেটা হাড়ি পাতিল কেনার জন্য, আর অস্ট্রেলিয়ার এটা না, মানে ক্লিন এবং নাইস, পিপল আসে, লোকজন আসে, আবার লোকজনের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, আনন্দ ফুর্তি হয়, সেটাই আর কি।
0: আপনার স্টলে নানা রকম কাপড় দেখছি, ড্রেস, পোশাক?
6: বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। আমি আসলে আনন্দের জন্য, মানুষ লোকজন দেখার জন্য আমি এখানে আসি। ধরেন ঈদের মেলায় বা ইয়ের মেলায় যাওয়া হয়, তখন আবার এগুলো, যে এটা আমার আসলে একটা শখ।
0: এবারের মেলায় আবারও দেখা হলো পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ওয়াকাস নাইমের সঙ্গে। এর আগে ওয়ালি পার্কের বৈশাখী মেলাতেও স্টল দিয়েছিলেন তিনি ও তার স্ত্রী। ওয়াকাস নাইম বলেন,
7: It's great. It's very vibrant. It's alive. It's very great to be here. It's the first time here and enjoying it so far. And it looks like it's going to be a wonderful event later on as well. I have a henna stall and if you want to get henna, you can come down here and get henna. Fairfield Showground. So yeah.
0: মেলায় সপরিবারে এসেছেন সুমিও মুৎসুদ্দি। সুমিও মুৎসুদ্দি, SBS বাংলায় আপনাকে স্বাগত।
8: ধন্যবাদ তাহের ভাই।
0: আচ্ছা, আপনার মেলায় কেমন লাগছে?
8: আচ্ছা, মেলা মানে তো আনন্দ, আনন্দ তো মহা আনন্দ আমার কাছে, কারণ এই মেলার সাথে জড়িত আমার সেই শৈশব থেকে, শৈশব মানে সে 50-এর দশক থেকে। সিডনিতে এসছি 1991 সালে, তো আমি নিজে দেখেছি ছায়ানটের 1987 সালের মেলা, বৈশাখী নববৎস উদযাপন, যেটা ছিল বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের হাতিয়ার হিসেবে শুরু করা হয়েছিল সঞ্জিতা খাতুন এবং ওয়াহিদুল্লক সাহেবের ছায়ানটের মাধ্যমে। সেই মেলা আমি দেখেছি, আমি ছিলাম ওখানে। তারপরে এখন সিডনিতে এসে বঙ্গবন্ধু কাউন্সিলের সাথে জড়িত হয়ে দেখলাম এই তো একটা মহা উৎসব সিডনিতে বৈশাখী মেলার আয়োজন। এটা আমি দেখে অবাক হয়ে গেছি, আমরা যেটা গ্রামে গঞ্জে দেখেছি বৈশাখী মেলা, সেই এখন নাগরিক সভ্যতার মধ্যে নিয়ে এসছে গ্রামীণ সেই মেলাকে, যার দ্বারা পায়োনিয়ার ছিলেন রুহুলক উজ্জ্বল, ডক্টর আব্দুর রাজ্জাক, শেখ শামীম সাহেব। আমরা খুবই মানে আনন্দিত, যে সৌভাগ্যবান যে সেই মেলার সাথে জড়িত হতে পেরেছি সপরিবারে আমার তিন প্রজন্ম নিয়ে।
0: সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেছিলেন নুসরাত জাহান স্মৃতি।
9: ও মাই গড, আজকের আবহাওয়াটা এত সুন্দর, ভালো লাগারই কথা, প্রচণ্ড মানুষজন, এবং নিজে যখন পারফর্ম করি তখন তো আলাদা একটা অনুভূতি থাকে। এটা মনে হয় কি এই দিনটা যেন প্রত্যেক দিন আসে।
0: তার মেয়ে নতুন প্রজন্মের নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী বলেন, আচ্ছা কেমন লাগছে মেলা?
10: খুবই ভালো। অ্যাকচুয়ালি সারা বছর এই মেলার জন্য আমি অপেক্ষা করি, অন্য আরেক রকমের মেলা হয় কিন্তু বৈশাখীর মেলার আমেজটাই ভিন্ন। আমি বাংলাদেশ থেকে খুব ছোটোবেলায় এসেছি, আমি মনে হয় যখন 6 বছর ছিলাম তখন, কিন্তু এরকম মেলা হয়, তারপর বিভিন্ন বাংলা স্কুল থাকে, তো এইসবের কারণে আসলে বাংলাটা ভুলতে পারিনি।
0: এবার কি গান করেছিলেন?
10: এবার আমি গান করিনি, আমার মা আবৃত্তি করেছেন, তো মাকে সাপোর্ট করার জন্য এবার এসেছি।
0: মেলা সম্পর্কে সৈয়দ আকরামুল্লাহ বলেন, পরিবার নিয়ে আসার মতো পরিবেশ এখানে।
11: ইসলাম আলাইকুম, আমি সৈয়দ আকরামুল্লাহ। সুন্দর মেলা এখানে, সুন্দর পরিবেশ, অনেক দোকান আসছে, অনেক স্টল আছে, কাপড়ের দোকান, খাবারের দোকান, পারফরমেন্স হচ্ছে, লাইভ পারফরমেন্স, খুব ভালো লাগছে। খুব একটা মানে পরিবার নিয়ে আসার মতো, এনজয় করার মতো একটা পরিবেশ এখানে।
0: সন্ধ্যার দিকে ছিল আমন্ত্রিত বিশেষ অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক বক্তৃতা পর্ব। এতে অংশ নেন নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার প্রুকার এমপি সহ আরও কয়েকজন এমপি, বাংলাভাষী লোকাল কাউন্সিলর এবং রাজনীতিবিদ। আনুষ্ঠানিক বক্তৃতার আগেই কথা হয় নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার প্রুকারের সঙ্গে।
12: Well, it's really exciting to be here for Bengali New Year, for the 31st celebration here in New South Wales. It's actually one of the fastest growing language groups in New South Wales. Lots of migrants coming and we want to support that as a government. So it's fantastic to be here and celebrate with the community.
0: Is this important for the Australian society, multicultural society, especially after the Bondi event?
12: it's important for social cohesion that we celebrate the multicultural nature of our society. In fact, New South Wales and Australia is one of the most successful multicultural countries in the world, and we're richer for that. That's who we are, and we should celebrate that. We all come from all corners of the globe, and today we're celebrating the Bengali community, and happy Bengali New Year.
0: Honourable David Moncrief, MP, Bolen.
13: It is such an honour to be here again. As has just been said, I was here last year, and it's great to be back and to see all these shining faces and so many people contributing to our community here in Western Sydney. I'm very privileged to represent the Division of Hughes in the Federal Parliament. It contains one of the most vibrant and diverse communities, including a significant proportion of Australian Bengalis. And the Bengali community contributes so much to our economy, to our culture, and to our society, especially in southwestern Sydney. And I am so honoured to be here today to see that culture and that contribution celebrated.
0: Honourable Mark Kure, MP, Bolen.
14: Well, thank you very much, ladies and gentlemen. It's wonderful to be here today with you celebrating the 31st Bengali New Year Festival. And can I begin by acknowledging the Bangabandhu Council of Australia, my very good friend, Sheikh Hock, and your team. Thank you very much for the leadership that you have provided in putting today on, to all the organisers and to all the volunteers who've worked so hard to bring this together. And 30 years is a remarkable achievement. I no doubt we'll see another 30 years of this festival into the future. To the Bangladeshi, the Bengali community, your contribution to our local community, to our great state of New South Wales, and to our great country is enormous.
0: Dr. David Saliba, MP, Bolen.
15: But I just want to sincerely wish you all a happy new year. The Bengali community is an amazing community. Sincerely, you are my friends. There's so many of you that I know. You're all great people. Just please take this year to look after each other. Take this year to spend time with your family, to make sure that your neighbours are okay, to support each other as you go through it. And I sincerely hope that next year's better. We're all smiling, we're all happy, we're all celebrating. This is big and bright, and I'll try to figure out those lyrics to sing next year. But Happy New Year, stay safe, and also to the BCA, thank you for all the work you do.
0: Campbelltown City Councillor, Councillor Ashikur Rahman, Ash Bolen.
16: Shobake Bangla Navorsher Shubhechha. Happy Bengali New Year's. I'm very pleased to stand here and such a wonderful venue, which is Bangabandhu Council Australia, been organizing last 31 years this festival. What is such a milestone? 31 years to organizing Bengali New Year's, to promoting Bengali culture here in Australia.
0: ক্যান্টারবেরি ব্যাংকস্টাউনের কাউন্সিলর শিরিন আখতার বলেন, পয়লা বৈশাখ আমাদেরকে শেখরের কথা মনে করিয়ে দেয়।
17: আজ ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে 31তম বাংলা নববর্ষ উদযাপনে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যি সম্মানিত এবং আনন্দিত। পয়লা বৈশাখ শুধু একটি নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের এক অনন্য উদযাপন। এটি আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় এবং আমাদেরকে আশা, ঐক্য, গর্ব নিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
0: Camden Councillor, Councillor Eliza Rahman Bolen.
18: So the memory is for me last 24 years attending these events, maybe two or three times I missed. I always say the community comes to enjoy our culture. The New Year festival, we get to go through the process of multiculturalism, practicing it in Australia, it's not so smooth. We carry out our roots, we carry our heritage and culture across the world.
0: Campbelltown City Councillor, Councillor Masood Choudhury, Bolen.
19: That's a great event. For 31 years, they're doing a great job for our, especially our Bangladeshi community. Thank you very much. Shobai ke onek onek namaskar. Shubhechha, bhalo thakun, shusto thakun.
0: Bangabandhu Council Australia 31তম এই বৈশাখী মেলা নিয়ে প্রতিবেদনটি শুনলেন। সঙ্গে ছিলাম আমি শিকদার তাহের আহমদ.
20: Your news from here and hits from home.
21: SBS South Asian.
22: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439-799-767 নম্বরে। আবারও বলছি 0439-799-767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর রয়েছে অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড প্রতিবেদন। আজকের বিষয়, পেট্রোল খরচ কিভাবে কমানো যায়। সঙ্গেই থাকুন।
1: Want instant MVP status? Join the new Dick Scorecard Plus program. For $99, Scorecard Plus members enjoy 1 year packed with perks, like $80 in annual bonus rewards, free shipping with no minimum purchase, triple points on 2 purchases, and more. That's over $160 in benefits. Join Dick Scorecard Plus today and score more than ever. Tap the banner to learn more. Exclusions and terms apply. Visit dicks.com/scorecardplus for details.
23: Starting a new life in Australia isn't easy.
24: A lot of companies have rejected me.
25: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
23: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
26: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
27: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।

0: এসবিএস বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 4 মে 2026 সাল। পেট্রোল খরচ কিভাবে কমানো যায়, আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন মালিসা কম্পানি আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম।
1: অস্ট্রেলিয়া জুড়ে বাড়তে থাকা জ্বালানির দাম পরিবারগুলোর বাজেটের উপর চাপ সৃষ্টি করছে এবং অনেক মানুষের জন্য এটি তাদের যাতায়াতের ধরনও বদলে দিচ্ছে। এক্ষেত্রে আপনার দৈনন্দিন রুটিন না বদলে কিভাবে জ্বালানির খরচ কমাতে পারেন, অস্ট্রেলিয়া এক্সপ্লেইনের এই পর্বে আমরা পেট্রোল কেনার অর্থ সাশ্রয়ের সহজ ও বাস্তবসম্মত উপায়গুলো দেখব এবং এছাড়া শুনব কিভাবে অস্ট্রেলিয়ানরা নিজেদের মানিয়ে নিচ্ছেন। অনেক মানুষের জন্য পেশাগত কাজ ও পরিবারের দায়িত্বে ভারসাম্য রাখতে গাড়ি চালানো দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু জ্বালানির দাম বাড়ার সাথে সাথে কিছু চালক তাদের অভ্যাস নতুন করে ভাবছেন। মঞ্জিল তাম্রাকার সপ্তাহে 3 দিন মেলবোর্ন ও জিলংয়ের মধ্যে প্রায় 70 কিলোমিটার যাতায়াত করেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি কখনো কখনো গাড়ি ব্যবহার করতেন, কিন্তু এখন তিনি বেশিরভাগ সময় গণপরিবহন ব্যবহার করছেন।
2: Previously I used to travel by car sometimes and go by train sometimes, but with the recent increase in fuel prices, now I have opted to use the public transport.
1: যদিও ট্রেনে যাতায়াতে সময় বেশি লাগে, কিন্তু এতে তিনি টাকা সাশ্রয় করতে পারছেন। আগে যে পরিমাণ টাকা তিনি 2 সপ্তাহে খরচ করতেন, এখন তা দিয়ে মাত্র 1 সপ্তাহ গাড়ি চালিয়ে কাজে যেতে পারেন। এই অতিরিক্ত খরচ তার সঞ্চয়ে প্রভাব ফেলছে।
2: Not only the fuel, like the other prices has also gone up because of the fuel prices, so yeah, it's impacting and it's reducing the saving that we are having for like the holidays or emergencies.
1: মানজিলের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার অনেক মানুষের অনুভূতির প্রতিফলন। 2026 সালের মার্চে ন্যাশনাল রোডস অ্যান্ড মোটরিস্ট অ্যাসোসিয়েশন বা NRM এর একটি জরিপে দেখা যায় অর্ধেকেরও বেশি অস্ট্রেলিয়ান চালক তাদের গাড়ি চালানো কমিয়েছেন। কেউ বেশি করে গণপরিবহন ব্যবহার করছেন, আবার কেউ জ্বালানি বাঁচাতে একসঙ্গে একাধিক কাজের জন্য যাতায়াত করছেন। NRM এর পিটার খৌরি বলেন জ্বালানির দাম কিছুটা কমতে পারে, কিন্তু সময় লাগবে।
3: It'll take some months, unfortunately, for prices to get back to where they were in February prior to the war.
1: এদিকে ছোট ছোট পরিবর্তনও বড় পার্থক্য আনতে পারে। খরচ কমাতে অস্ট্রেলিয়ান সরকার সাময়িকভাবে পেট্রোল ও ডিজেলের ওপর কর অর্ধেক করেছে। এই ব্যবস্থা 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে বিশেষজ্ঞরা বলছেন দৈনন্দিন গাড়ি চালানোর অভ্যাস পরিবর্তনও জ্বালানি খরচ কমাতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, ছোট ছোট আলাদা যাত্রার বদলে একসঙ্গে একাধিক কাজ সেরে ফেললে জ্বালানি বাঁচে। গাড়ির টায়ারে সঠিক বাতাস রাখলে জ্বালানি খরচ প্রায় 5% পর্যন্ত কমতে পারে এবং আপনার গাড়ি চালানোর গতিও গুরুত্বপূর্ণ। ঘন্টায় 110 কিলোমিটারের বদলে 90 কিলোমিটার গতিতে গাড়ি চালালে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। পিটার খৌরি আরও কিছু সহজ অভ্যাসের কথা মনে করিয়ে দেন।
3: Don't carry unnecessary weight in the vehicles. Don't drive with a lead foot. Especially off the lights, and also make sure that if you're driving around town and it's a nice day, you turn the air conditioner off and put the windows down. But if you're driving on a highway and you're doing a higher speed, turn the air conditioner on, put the windows up, and that will reduce drag.
1: তিনি লিড ফুট করা থেকে বিরত থাকতে বলেন, যা বলতে বোঝায় দ্রুত গাড়ির গতি বাড়ানো, এবং এই প্রবণতা বেশি জ্বালানি খরচ করে। এই ছোট ছোট পরিবর্তনগুলো একসঙ্গে বড় সাশ্রয়ে পরিণত হতে পারে।
3: It can if you do all of those things combined. So in isolation, you'll see some percentage drops in your fuel consumption. If you're driving around with low pressure in your tires, it will significantly increase your fuel consumption because the car has to work harder to move. But if you do all of those things, the tires, making sure you put the windows up on a highway, don't carry unnecessary weight, don't drive with the lead foot, the savings can be significant. Some researchers suggested upwards of a 30% reduction in fuel consumption. So it's worth doing.
1: আরেকটি সহজ উপায় হল জ্বালানি নেওয়ার আগে বিভিন্ন স্টেশনে পেট্রোলের দাম তুলনা করা। ভোক্তা সংগঠন চয়েসের লিয়াম কেনেডি বলেন, অনেক চালক বুঝতে পারেন না যে বিভিন্ন পেট্রোল স্টেশনে দামের কতটা পার্থক্য হতে পারে।
4: One tip is just to compare prices before you go and fill up. There's lots of fuel price apps and platforms. I think a lot of people just sort of go on autopilot and just go to the same server they always go to because it's the most convenient and fill up there, but may not realize that they're being charged way more than they would if they were to go around the corner and fill up somewhere else.
1: অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট ও টেরিটরিতে এমন অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে যা আপনাকে কাছাকাছি সবচেয়ে সস্তা জ্বালানি খুঁজে পেতে সাহায্য করে। নিউ সাউথ ওয়েলস সরকারের পরিচালিত ফিউল চেক নামে একটি অ্যাপ রয়েছে, আর ভিক্টোরিয়ায় একই ধরনের সার্ভো সেভার অ্যাপ রয়েছে। এই টুলগুলো ব্যবহার করলে খুব কম পরিশ্রমে আপনি টাকা সাশ্রয় করতে পারেন। যাদের বাজেট সীমিত, যেমন শিক্ষার্থী পরিবার বা যারা বিদেশে টাকা পাঠান, তাদের জন্য জ্বালানিতে সামান্য সাশ্রয়ও গুরুত্বপূর্ণ হতে পারে। মানজিলের জন্য গণপরিবহনে যাওয়া সবচেয়ে সুবিধাজনক না হলেও এটি তাকে বাড়তি খরচ সামলাতে সাহায্য করছে, এবং অনেক অস্ট্রেলিয়ানদের জন্য এখন সময় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জ্বালানির দাম এখনও অনিশ্চিত থাকায় যেখানে সম্ভব কম পেট্রোল ব্যবহার করাই হতে পারে আপনার টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার খরচ সামলানোর আরও বাস্তব টিপস পেতে SBS অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড ওয়েবসাইট দেখুন, অথবা যেখানে আপনি পডকাস্ট শোনেন সেখানে আমাদের অনুসরণ করুন। অস্ট্রেলিয়া এক্সপ্লেইনডের এই পর্বে আপনারা শুনলেন ব্যক্তি পর্যায়ে জ্বালানি খরচ সাশ্রয়ের কিছু দরকারি টিপস। এটি তৈরি করেছেন সাহিল মাকার এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি, শাহান আলম।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। অনুষ্ঠান শেষ করার আগে আজ আপনাদেরকে শোনাচ্ছি নাফিসা আজাদের গাওয়া একটি গান।
5: No matter which part of the subcontinent you're from, there's one thing most of us have in common.
6: We live and breathe cricket.
5: Colors of Cricket is a podcast series from SBS that offers a unique South Asian perspective on cricket in Australia.
6: Shining a light on untold stories from the past, present and future.
5: Listen in your favorite podcast app or at sbs.com.au/colorsofcricket.
0: এখন শুনুন নাফিসা আজাদের গাওয়া গানটি।

শ্রোতা বন্ধুরা, আজ হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন www.sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। সকলের জন্য রইল শুভকামনা।